0: এখন ভরকবা এফএম ম দিনকে পাঁচ বাজল বাইরকে মৌসম মে সতর্ক রহু আ সুরক্ষিত রহু বাইর কোনো বখত আইব সকেত আছে তাই প্রতিকার্য কে লেল তৈয়ার রহু
1: জল তথা মৌসম বিজ্ঞান বিভাগ ডিএইচএম দ্বারা নেপালকে বিভিন্ন ভাগমে ঔষধ সে বেশি বর্ষা হওয়ার পূর্বানুমান কেল গেল আছে যে কারণ বাড় আ কটানকে জোখিম বড় সকেত আছে
0: সতর্ক রহিক আবশ্যক জানকারি প্রাপ্ত করু আ স্থানীয় সূচনা সবকে পালন করু আহাকে সুরক্ষা অহিকে জানকারি পর নির্ভর আছে
1: বাড়কে জোখিম ভেলা পর ই উপায় সব আপনাওয়াল যাও
0: জল তথা মৌসম বিজ্ঞান বিভাগ ওয়াডা কার্যালয় স্থানীয় সরকার তথা বিপদ জোখিম ন্যূনীকরণ সম্বন্ধী জিম্মেবার ব্যক্তি সব প্রাপ্ত বাড় সম্বন্ধী জানকারী আর চেতাবনীকে ধ্যানপূর্বক শুনু আ তহি অনুসার উপযুক্ত নির্ণয় লিয়
1: নজদিক রহল নদী খোলামে পানিক বহাবকে নিয়মিত রূপমে অনুগমন করু নদী কিনার বা বাড় প্রভাবিত ক্ষেত্রে বসবাস কর রহল ছি তো সুরক্ষিত আশ্রয় স্থল বা উঁচগর স্থানমে রহু আ সুরক্ষিত রূপসে নিকলেবলা রাস্তা বাট খোঁজু
0: সূচনা দ্বারা চেতাবনী জারি ভেল তো দের নই কো তুরন্ত সুরক্ষিত স্থানমে যেবাক লেল তৈয়ার রহু
1: অতি আবশ্যক সামান জেনা কি টর্চ লাইট মোবাইল ফোন চার্জার দবাই সুখা খাইবালা সামান সফা পিবাবালা পান নগদ রুপয়া নাগরিকতা পাসপোর্ট লগাইত অন্য প্রমাণপত্র সব ঝটপট ঝোলামে তৈয়ারি অবস্থামে রাখু ঝটপট ঝোলাকে ঘর ভিতর জলদি পৌঁছাবলা আ তুরন্ত ল যা সকাইবলা স্থানমে রাখু
0: অপন সম্পত্তিকে সুরক্ষা করু সম্ভব আছে তো বহুমূল্য সামান আ চোপায়াকে উচ্চগর স্থানমে ল যাও
1: দোসরোকে মদত করু বালবালিকা জ্যেষ্ঠ নাগরিক তথা অপাঙ্গতা ভেল ব্যক্তি সবকে আবশ্যক সহযোগ করু গর্ভবতী সুতকেরি আ স্তনপান করা রহল মাইকে লেল সুরক্ষিত বাসকে ব্যবস্থা করু ও সবকে লেল সকভর অলগে আ সুরক্ষিত চর্পিকে প্রবন্ধ করু
0: বিপদকে বাদ হোয়াওয়ালা সর্পদংশ তথা পানিজন্য সংক্রামক রোগকে জোখিম রহলাসো সচেত রহু ই সূচনা পরিবার পড়োশী আর জনসমুদায়মে জানকারি করাও
1: বাড় দরওয়াজা তক আবি যা এসে পহনে তৈয়ার রহু আ আইএস সতর্ক ভ যাও
0: ই সন্দেশ অন্তর্রাষ্ট্রীয় একীকৃত পর্বতীয় বিকাশ কেন্দ্র ইসি মোড অন্তর্গত কে হাইগ্রিড পরিযোজনা দ্বারা অস্ট্রেলিয়ান সরকার আর সবল নেপাল কে সহযোগ মে প্রসারণ কেল গেল আছে
2: চেতাবনী শুনু তুরন্ত নির্ণয় লিয়া আর সুরক্ষিত রহু
3: ফিরতা ফিরতা 20% সমক্যাস ফিরতা
4: সাইলে পানি চাহা পানি
5: ক্যাশ ফিরতা লিনু ভাই তা
6: এনসেল প্যাক কিন্নু ভাই তা যাইলে পানি যাহা পানি প্যাক খরিদ গর্ন হোস অনে 20% সম্ম ক্যাশ ফিরতা এনসেল অ্যাপ মা ক্লেম গর্ন হোস এনসেল প্যাক কিন্নু ভাই তা সার্থারু লাগু হুনে ছন এনসেল নেপাল কে লাগি